0: আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বনাউনে সুবিধা পিন ছা জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও
1: আমার মনে আগে ডাকে আর তাল নো বেতাল মহিদের ফের দুকা পাইলেন ঝুসে আর ফোন নম্বর 0215547787 9842535141 সব হয় ভেরি গুড ভেরি গুড।

আমরা এই বিরাট খুশি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার সাপোর্ট এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মা ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছায় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে লাগে রাখে তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইলা ঝুসে হবে ফোন নম্বর 0215547887 98 42 35541 হব গুড ভেরি গুড ভেরি গুড।

আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চাটানিয়াছে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারো এন্ড স্টার্টআপ এডুকেশন সেন্টার হো সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মাই ব্যাংক মাই সব স্কুল অফিস দুনসুকে সাং সস্তা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চাকু পিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িন ছ থাও আমার মনে রাগে ডাকে তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইলাম ঝুষি হবে ফোন নম্বর 0215547887 98 4 20 35 541 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।